0: ক্যাপচার আলোরলে
1: চেন গেরগেন বাজেন লরলে
0: নং হরি থনজন আলোরলে
1: টপ চনছছ চেছ নাছসি পেগা ছলেনছেন জ জকি ড্রিংজে জ থামপসিনি লং গং জাতে জ সেনজর ওভার গাসছ
2: yana chung chung bo cho di na ta sta cho de rung ge jo ge chung chung ge chan ba chung de ge na shi ju yel re to pa chung chung chang ma ge he sul ta ra jo ge chung chung ge chan ba chung de chon ji na a ta che ta to pa chung chung cho ge ge leng gen juen tang de kong dun tang yang na de jia sung ye shi ra ma cho chong lo ge long chin ji che ta to pa chung chung cho ra zhang zhen yin no ge a le ge ge ta ge chung chung zhe la Ya dina lensin tahtum gash galmjili da tangi derin alakir gashtgwa chungchung de gashtangni aranga lang qinjen thung momji serkin ga jopo chungchung yuna di dashta ni de lensin tahtum gash galm la kapir tang yong bir galsa she lensin tahtum kin ga kapir ang chang tge den chi jigsim ni ga sam de nar nga tang tge den chi jigsim ni ga sam den chiyin are de han chi ni gong ne ya ji ngo chul shi sim ba ta re derin yang zhubo chongchong cho ge lobse ge gongseng ge lakshi se chongwo shi ge longcheng ge lenzu ge nang ni zhubo chongchong nam ge nyan ma gu dhik shi yo no ge shi le dong mu yin jina lobse jima chongchong pen cho zhu ma ge lang no ge le yang xir gu ngil gu xir gu no ge le yang ta shi yin ta zi tang la ya di na thomar a cho chong ma ge nyam ge shto shi chi shi pi le yang he mon da la ro nyong thang shi xia
3: a la cha wi la chongchong zi rik ta Vila chibiz giyan Vila kukhtu sir giyan Komun ngur giyan Kepa tong giyan Anu ziyan
4: Dili zima